করে ও আজ টুকনি আন্ত চোখ করে রে ও পাচাং ও মার্গি এলেন চোখ করে রে ও পরাগ ইয়ান ওয়াডু ইয়েন কাডি সাফুনি কসিনা কেউ থামানে কে বচে খানে পাচাং পাঙ্গু কিনে দেব।